আরে নুমবংসুত গংতগুম আরে সুযোগবু রংবংসা পুনঃলেপলেপ কা সুরংসা নাপুনচা মতনচি তুমকুং তুমলাত থুপি আরে আবি তু লুংছংসু লুক আল্লাহ দুলা তেচেত আরে কা বুচোশেত নি আজুক আজুক রং লুংতেন বংসা পুনঃল ইন আতাম থাম দং পং ওথা সংতেত গিনরেম আরিম সুলা আলংগু পাসং ইয়ং চিনদ্রগিমু থুপি আরে লম মুউ শুশু আলং ফিয়াতেত কা চংসা থুপি নুশি চান তার জিংমুন চেত নিমু গিনরেম টক ছিয়া গিয়া